0: থে নানচেন সিনছন কথং নি খ্রমে রুয়াং লামশকু পাটি থে আসুয়া গ্রুম শিদন না ইয়ালটাং লা লুয়ে খ্রেরিয়ে গা আই ইয়া তে নি নানচেন সিনছন কো পিলা গা নিয়াম এ লাইলাম থংগো শকু নি আ চংখালাম কো দু ইয়াপ তে খ্রং লুসে থাঙ্গা শুয়া মো দো মং মরে কো দু খ্রং সেই তে থালে না মরে কো সুমু সুমত শরা থে শুয়া থংনু নি মং কাবলালু সেমচ মরে মশানি মিউ মরে মশানি চনরাই গালু গা প্রালাম থা মনুয়ে লামনি খামশালু সাই দে আমিউশা লোমলো জমজম আই তুমখু গবা থা থংগোশকু না নতামশা খুমশকু গো পাতি আ আকিউ ফে জেজু দুম না মিখ্রমাং রুমরাই সংলাম দিয়ে জমশকু সংখ্রাতবাঙ্গা মা আই তেতে আ নতা গো রুয়াং জমজাও খ্রুমিয়াং শুয়ং সাগ্রম তদে আনতা কবু গ্রালাম গায়ং কথং টিং না নি সাজম খুম লম গাই নুমান নুমলা সি পয়াজং উঙ্কুন্দু আনি উঙ্কুন্ দান চা কুমস লু আনি চা কুমস প্রু রাই না মিখ্রম মাংরম রাই গ্রম সঙ্গ খানগামা নানচেন সিনছুন কথং থে সুকুমলঙে সা দিন আই ওইসি গনবাং আমিউ জংগজি থা মিউ আমিউ সা জংমানি থে পিপেন আমিউ সা জংমানি সুপলঙে গো জমদুং লিসু আমিউ সা জংমানি থে প আমিউ সা জংমানি ইউপকুলঙে গো গতান চালামরাই জমিউ রেলাম গো কুলাইমং আমুগা আইলাম রঙা আই জং দে গো উম্পং এ গনবাং তো গামরে উম্পং এ গথং উম্পং এ থংগো গো না দু খ্রাবা আই আমিউ শাসকু চংমানি গো তা কিন্তুন দেন খ্রংসা এ তেন থা আমিউ সামি খ্রম গজা জাত মখন জম খন আমিউ সা খুমসমান শ্লিশ ক্যাংম জম গলোলো রেমা আই দে চমরা নিং রওয়াং চং না সরানি গো মতু আ সলুয়া থিয়ান আমিউ সামি খ্রম গজা জাত শিনস পাম ফে চং গক গো চং গক সঙ্গান খান ওয়েস চম খ্রাবা মা আই থিমরেন মতু আকাও মিয়ান খান পিম্প্রু ইউ আই মোলাম নি থে চৌমা নি ফে নো কচি আই কো না আমিউ সাং সেতা খু খাও গুন মজুম সেতা গ্রম সঙ্গ খাদ্রা আই মিন ওয়ে সর খাদমা নাং কো গেলম গে কো নাংলম গদে মুং গদে থে খালু ওয়ে খু খাও গুন মজুম লাম পিনমা না খু রং খাং সে মজুন খাদমা না চৌহা আমিউ সা নি খ্রাং ফল গে সা রে ওয়ে মিন ফে আমিউ শাসকু চংমানি আিথা সতন লুসাই সংদে গো না উইসি গনবাং রামতো আসুয়ানি গো পাতি আমিউ সাতরা কাঙ্কা সুতুম আমিউ শাসকু সুয়াম সানি ফে মজানলাই গ্লাই কুন না সুসু লাম দিয়ে ওই খুম সঙ্গা না লাম ফে গ্লো আই মো লাম সুকু কনা ক্রিম দোং মো খু মক্রা গ্লো খ্রাতমা আই মজ মৌ দান আচু সুলু তরা থে পনব গ্রম সুতো তরা লাম সুকু নি থুঙ্গো সুকু কুদু খ্রাস চম খ্রাতমা লু না লো থাম আই সুয়াম সানি গ্রাউ গা গুই গা পিও লু না খু সুকু আই লামলুম থা গ্রম খ্রাতমা গা আই নি কো না কং পুম লঙ্কা খামসুম সামিয়াল গে গো কুপিয়ন লুই আই মং কামনান কিনরা থংরে আ সা কা আংক রেঙা আই উই সি গনবাং থা শ্যামগুপ চংহা আমিউ সা নি তুমখুলে সাজন রাই খু খাও গন মজুম মু আই মিখ্রুম নাম পান পু আনসং শ্যামগুপ আমিউ সা মিখ্রুম খু খাও গন পংফম আই খ্রংমান গজানি খামসালু আই মজ শ্যাম দে কো গা গা আই আমিউ সাসগু মং চং সানি আ মিমান থা গা গুই গা পিও আই গা প্রাণ থে ফে সিদান দান আই কবু সুমসাই মিমান খ্রাই মুলু সঙ্গা আই মতন না খনসংগ না খেদানে মমই বাই জমদাকা
1: তংখং মমদো সিজিনফিন কুশনছন গথং না মরিয়মশানি ফে সাগওয়ান আই মমই শিগা মদাতnga আই খুবসুয়ামশানি খামজাঙাই মিনি এনি না মিওয়ামং দান সুপম বাদি থে ইনা মংদো মংথরব গান না লো আমিউশা মমই লজা খায়া আদিয়ান থা